স্কিল এক্সপেরিয়েন্স বাটে অ্যাপ্লিকেশন গাড়ি খাতির টেলিফোনে কারিয়া 204-08-08 অ্যাপ্লিকেশন গাড়িকে অন্তিম তারিখ 22 মে 2026 এগ্রিকালচার কি শক্তি আমি মো জার্দিন জি লিমিটেড জন অ্যাভিনিউ দে বেঙ্গালিস মোচিদামে পাওয়াল জালা 3 মেল গ্রেড 2 স্কিল্ড ফার্ম ওয়ার্কার্স খোঁজাতা জিনকার 3 বরিস স্কিল এক্সপেরিয়েন্স বাটে অ্যাপ্লিকেশন করে খাতির টেলিফোনে করিয়া ই নম্বর পর 52-53-57-51 নতা 57-87-47-62 নতা হাউজে পাহুন জাইয়া অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 20 মে 2026 এগ্রিকালচার কে সিখতে আহিমে রোজ ল্যান্ডস এগ্রিকালচারাল কোম্পানি লিমিটেড জন মোস্ক রোড বেলভি মোহাল মে পাওয়াল জালা 4 মেল সুগাকেন এগ্রিকালচারাল লেবারার্স খোঁজাতা জিনকার 5 বরিস স্কিল এক্সপেরিয়েন্স বাটে অ্যাপ্লিকেশন করে খাতির টেলিফোনে করিয়া 57-26-29-55 অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 15 মে 2026 সেল অফ মোটর ভেহিকলস অ্যান্ড স্পেয়ার পার্টস কে সিখতে আমি জাপা মোটরস লিমিটেড জন ফ্রান্সোয়া মিটেরন রোড সেন্ট্রাল ফ্ল্যাক মে পাওয়াল জালা এগো মেল অটোমোবাইল ইলেকট্রিশিয়ান খোঁজাতা জেকার 1 বরিস স্কিল এক্সপেরিয়েন্স বাটে অ্যাপ্লিকেশন করে খাতির হাউজে পৌঁছ যাইয়া নতা টেলিফোনে করিয়া 52-53-29-38 নতা 52-54-52-97 অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 15 মে 2026 কনস্ট্রাকশন কে সিখতে আমি লাইট হাউস টেকনিক্যাল সার্ভিসেস লিমিটেড জন রয়্যাল রোড লালমাটি মে পাওয়াল জালা এগো মেল প্লম্বর খোঁজাতা জেকার ফোম স্যাং বাটে অ্যাপ্লিকেশন করে খাতির হাউজে পৌঁছ যাইয়া নতা টেলিফোনে করিয়া 417-30-69 নতা 52-57-05-70 অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 23 মে 2026 কনস্ট্রাকশন কে হি সিখতে আমি কিউব ডিলস কোম্পানি লিমিটেড জন গোবিন্দন রোড গুডল্যান্ডস মে পাওয়াল জালা এগো মেল টাইলস সেটার খোঁজাতা জেকার 2 বারি স্কিল এক্সপেরিয়েন্স বাটে অ্যাপ্লিকেশন করে খাতির টেলিফোনে করিয়া 52-50-05-16 নতা আপন সিভি ইমেল দ্বারা ই পতা পর বিদা কর দিহ আশ্বিন দুর্গাচন @gmail.com অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 15 মে 2026 সিকিউরিটি সার্ভিসেস কে সিখতে আমি কোডাউন সিকিউরিটি সার্ভিসেস জন ওল্ড পোস্ট অফিস রোড স্যাপিয়া মে পাওয়াল জালা 35 মানে কি 35 মেল আর 5 ফিমেল সিকিউরিটি গার্ডস খোঁজাতা 7 মে 5 মেল ড্রাইভার্স জিনকার এগো ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বাটে আর খোঁজাতা 10 মেল অ্যালার্ম টেকনিশিয়ান্স জিনকার ইলেকট্রনিক্স মে সার্টিফিকেট বাটে অ্যাপ্লিকেশন করে খাতির হাউজে পৌঁছ যাইয়া নতা টেলিফোনে করিয়া 403-50-10 আর ইয়াদ রাখিয়া কি ই তিনো পোস্ট খাতির কাজিদা লোককে চাহিলা এগো সার্টিফিকেট অফ ক্যারেক্টার প্রোডিউস করে কে অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 15 মে 2026 যে পাবলিক সেক্টর মে কাম খোঁজা থা তা এ ভি শুনতে চলা কি লোকাল গভর্নমেন্ট সার্ভিস কমিশন কে তলে লোকাল গভর্নমেন্ট সার্ভিস এগো হেলথ ইন্সপেক্টর খোঁজাতা আর অ্যাপ্লিকেশন করে খাতির কি ওয়েবসাইট ভিজিটে করিয়া https://lgsc.gov.org আর অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 13 মে 2026 সাথ মে লোকাল গভর্নমেন্ট সার্ভিস এগো কার্পেন্টার খোঁজাতা অ্যাপ্লিকেশন করে খাতির ইহি ওয়েবসাইট ভিজিটে করিয়া https://lgsc.gov.org আর অ্যাপ্লিকেশন করে কে অন্তিম তারিখ 18 মে 2026 এগো প্রাইভেট হাউসহোল্ড পিতো কে রেজিউমে এগো সোফিয়া খোঁজাতা জন কন্ডিডা এতেরেসে হওয়ান চাহেলা 10 বরিস কে এক্সপেরিয়েন্স হইকে আর অ্যাপ্লিকেশন করে খাতির গুডল্যান্ডস ইআইসি টেলিফোনে করিয়া ই নম্বর পর 2 8 2 59 17 নতা 2 8 2 59 18 তা ই রহল মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস আর এমবিসি কে মিলল জুলল সহযোগ সে নু ট্রাভাই নু লাভেনিয়া